0: क्लास तुम कुफा भी
1: यू जानी हम कुन फैता कुन लीजा फुबा फेतना म्याद तवल लीज छोटा हम ती तोंती ने निशन फा फारत छोटा हम से वचाम से निश फुना हम फा फारत फैजन फा उला उला ना वनातन चीरा मामी चीवा फा सिरेसा का फा फारत असन रेसा का चुफा अंडी पाली वाना नहीं ने फा तो के फा मासा जान न्यूल लेने फा म्यार जान न्यूल ला म्याफ न्यूल ला दे चीतान सिया तो साई नी तो कोई उला ना Fugatin Chifandiana and Chir Taulzan.
2: You am the Saka insecurity, so Rotary took on Missum Red, Potom Red, Ratapa Kinte, Lassam Rungatan and Tfanti Paleman, Mu Matungana Stapakum, Le Fater and Le Futrafrasa, the Tatan Neuronati, Ta Minzera, Satan Tapak and Phil, Minzera and Poto, Yoto Trenyam, Arizona, Zombar. Kamana rarotra mitsy izy moa rehefa amin'izay resaka maizina izay amin'ny andro arivariva fotoana ahafahany manararotra an'izay mihitsy izay zavatra izay.
3: Tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ilay fahatapahan-jiry. Tena mijaly mihitsy ny vahoaka amin'ilay fahatapahan-jiry satria ao daholo izany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy. Le resaka le ao amin'ny resaka le ministra vaovao aloha izany dia tena tsy hitako moa izany izay volazaina amin'ilay izy fa ohatrany izy dia misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany dia tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany ny tsisy dia efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fatapahan-jiro matetika io matoana niova zany ny niovan'ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany dia mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana apetraka io zany dia mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay dia hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: Sauta tumbukula, sauta tumbukuvava.